0: দাবায় ক্যাম্পাস সরকারে না স্বাস্থ্যের কারণে এই পর্বে আছে জনহিতাচারী সন্দেশ।
1: সেবা করবে বহু আবশ্যক আস্থা দেওয়া

0: తీర్చేసేప్పుడు మంచిగా పని
1: కాదు
2: আপনা থাহা যাবা
1: অবশ্যই আপনার স্থান অভ্যাস এখান তিন অভ্যাসে ধ্যান তিন

0: নির্বাচন সভা যে মুদ্রা মহিলা দল তারা লিখে রাখছে মহাগত মাথা
1: রাষ্ট্রীয় সমাচার সন্দেশ করে গেছে।